0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: কার্বন আর পৃথিবীর পরিবেশ প্রাকৃতিক অবস্থান অনুসরি কার্বন বা কার্বন ডাই অক্সাইডক বিভিন্ন রঙের নামে বুঝা হয়েছে, যে নীলা কার্বন, সেউজীয়া কার্বন আর ধূসর কার্বন। সাগর আর উপকূল অঞ্চলের গছ গছনিয়ে শোষণ করা কার্বন ডাই অক্সাইডক

0: ভোটগ্রহণ কালি সম্পন্ন হয়। বিয়লি 5 বজা পর্যন্ত লাভ করা তথ্য অনুসরি এই উপনির্বাচনত 76.20% ভোটদান হয়। এই উপনির্বাচনত ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস আর AIUDFর একগৰাকীকৈ প্রার্থীক ধরে মুঠ 5 গৰাকী প্রার্থীয় প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। অহা 9 অক্টোবর উপনির্বাচনের ভোট গণনা করা হব। সমষ্টিটির পূর্বর কংগ্রেস সাংসদগৰাকীয়ে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টি যোগদান করার উপনির্বাচন অনুষ্ঠিত করবলগিয়া হয়। অসমৰ শিলচৰ পৌর নিগমৰ নির্বাচনত ভারতীয় জনতা পার্টিয়ে বৃহৎ জয় সাব্যস্ত করেছে। কালি অনুষ্ঠিত ভোটগণনা অনুসৰি দলটোৱে নির্বাচন অনুষ্ঠিত হওয়া 40টা ওয়ার্ডৰ ভিতৰত 30টাতে বিজয় অর্জন করে। নিগমৰ 9 আৰু 20 নম্বৰ ওয়ার্ডত দলটোৰ 2গৰাকী প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ী হওয়ার ফলত বিজেপিয়ে দখল করা ওয়ার্ডৰ সংখ্যা 32লৈ বৃদ্ধি হৈছে। নির্বাচনত 6টা ওয়ার্ডত নির্দলীয় প্রার্থীয়ে বিজয় সাব্যস্ত করার বিপরীতে কংগ্রেছ আর অসম গণ পৰিষদে 2টাকৈ ওয়ার্ড দখল করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রায় আজি 25 বছৰ সম্পূর্ণ করলে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনে আজি বিকশিত ভারত সংকল্প সভাত ভাষণ দিব। উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তর কেবাগৰাকী জ্যেষ্ঠ দলীয় নেতা এই অনুষ্ঠানত ভার্চুয়ালি অংশগ্রহণ করব। অযোধ্যারপরা বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সচিব বিনোদ তাউরে, লক্ষ্ণৌর হজরতগঞ্জের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আর রাজ্যিক দায়িত্ববাহী ডক্টর মেধা কুলকার্ণী অংশগ্রহণ করব। বিত্ত দপ্তর রাজ্যমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই অনুষ্ঠানত বারাণসীর পর অংশগ্রহণ করার বিজেপির প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাই নয়ডার পর ভার্চুয়ালি অংশ লব। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যাকে ধরে নির্বাচিত প্রতিনিধি তথা অন্যান্য দলীয় নেতা কর্মী সকলে বিভিন্ন স্থানের পর বিকশিত ভারত সংকল্প সভাত অংশগ্রহণ করব। বিজেপিয়ে কালি কংগ্রেস আর লোকসভার বিরোধী দলপতি রাহুল গান্ধীক মিছা প্রচারের সমালোচনা করে কয় যে নির্বাচন আয়োগে গান্ধীয়ে আয়োগক সাক্ষাৎ করবলে বিচরা বলে করার দাবি নস্যাত করেছে। সংবাদ মাধ্যমক অবগত করে বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদীয় কয় যে গোটেই দিনটি গান্ধীয়ে দাবি করেছিল যে নির্বাচন আয়োগক সাক্ষাৎ করবলে দিয়া হওয়া নাই। অবশ্যই নির্বাচন আয়োগে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বিরোধীর পর বৈঠকের কোনো অনুরোধ পয়া হওয়া না। বিরোধী নেতাগৰাকীয়ে আয়োগক সাক্ষাৎ করব বিচৰাটো আৰক্ষীৰ জৰিয়তেহে অবগত হোৱা বুলি নির্বাচন আয়োগৰ প্ৰেছ বিজ্ঞপ্তিত প্ৰকাশ কৰা হৈছে। ভাৰতে ৱেষ্ট ইণ্ডিজৰ বিৰুদ্ধে চলিত 5খনীয়া টি-20 আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেট মেচৰ শৃংখলাত 1-0 অগ্ৰগতি লাভ কৰিছে। ভাৰতে যোৱা নিশা লক্ষ্ণৌত অনুষ্ঠিত শৃংখলাৰ প্ৰথমখন খেলত আলহী দলটোক 8 উইকেটত পৰাস্ত কৰে। খেলখনত প্ৰথমে বেট ধৰাৰ আমন্ত্ৰণ লাভ কৰি ৱেষ্ট ইণ্ডিজে 19 অভাৰ আৰু এটা বলত আটাইকেইটা উইকেট হেৰুৱাই 171 ৰাণ সংগ্ৰহ কৰে। দলটোৰ এছ ৰাদাৰফৰ্ডে 56 আৰু শ্বে হপে 52 ৰাণৰ বৰঙণি আগবঢ়ায়। ভাৰতৰ নমন ধীৰে 3টা আৰু অক্ষৰ পেটেল আৰু কুলদীপ যাদৱে 2টাকৈ উইকেট দখল কৰে। প্ৰত্যুত্তৰত ভাৰতে 14 অভাৰ আৰু 4টা বলত 2টা উইকেটৰ বিনিময়ত অনায়াসে বিজয় লক্ষ্য অতিক্ৰম কৰে। ভাৰতৰ শ্ৰেয়াছ আয়াৰে 43টা বলত 102 আৰু ঈশান কিষাণে 27টা বলত 37 ৰাণ কৰি আউট নোহোৱাকৈ থাকে। খেলখনত আগবঢ়োৱা অনবদ্য প্ৰদৰ্শনৰ বাবে শ্ৰেয়াছ আয়াৰক প্লেয়াৰ অব দ্য মেচ হিচাপে ঘোষণা কৰা হয়। শৃংখলাৰ দ্বিতীয়খন খেল অহা শুকুৰবাৰে ৰাঁচীত খেলোৱা হ'ব। তাৰকা খেলুৱৈ নভাক জকোভিছে 7ম চীনা অপেন টেনিছ প্ৰতিযোগিতাৰ খিতাপ দখল কৰিছে। বেইজিঙত অনুষ্ঠিত প্ৰতিযোগিতাৰ ফাইনেল খেলখনৰ দ্বিতীয়টো ছেট চলি থকাৰ সময়তে প্ৰতিদ্বন্দ্বী খেলুৱৈ এলেক্স ডি মিনাউৰে উৰুসন্ধিৰ আঘাতৰ বাবে খেলখনৰ পৰা বাহিৰ হ'ব লগা হয়। উল্লেখযোগ্য যে এই খিতাপকে ধৰি জকোভিছে টুৰ পৰ্যায়ৰ 102খন প্ৰতিযোগিতাত চেম্পিয়নৰ খিতাপ অৰ্জন কৰে। টেনিছৰ ইতিহাসত এই পৰ্যন্ত জিমি কনৰছে 103 আৰু ৰজাৰ ফেডাৰেৰে 102টা টুৰ পৰ্যায়ৰ খিতাপ দখল কৰিছে। 2015 চনত চেম্পিয়নৰ খিতাপ অৰ্জন কৰাৰ পাছত জকোভিছে এইবেলি পুনৰবাৰ চীনা অপেন টেনিছ প্ৰতিযোগিতাত অংশ লৈছিল। খেলুৱৈগৰাকীয়ে প্ৰতিযোগিতাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত US অপেন টেনিছ প্ৰতিযোগিতাৰ চেম্পিয়ন আলেকজেণ্ডাৰ জেভেৰেভ আৰু ছেমিফাইনেলত ডেনিল মেডভেডেভক পৰাস্ত কৰিছিল। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে ঘাই ঘাই বাতৰি কেইটামান পুনৰ পঢ়ি দিছোঁ। ভাৰত EFTA বাণিজ্য আৰু অৰ্থনৈতিক অংশীদাৰিত্ব চুক্তিৰ প্ৰথম বৰ্ষপূৰ্তি উপলক্ষে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু ছুইজাৰলেণ্ডৰ ৰাষ্ট্ৰপতি গাই পাৰ্মেলিনে দ্বিতীয় ভাৰত EFTA অগ্ৰগতি সন্মিলনত অংশ ল'ব। নতুন দিল্লীত আজিৰ পৰা 10 অক্টোবৰলৈ ভাৰত মোবাইল কংগ্ৰেছৰ আয়োজন কৰা হৈছে। অসমৰ নগাঁও লোকসভা সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ কালি সম্পন্ন হয় আৰু ৱেষ্ট ইণ্ডিজৰ বিৰুদ্ধে 5খনীয়া টি-20 ক্ৰিকেট শৃংখলাৰ প্ৰথমখন খেলত ভাৰতে কালি আলহী দলটোক 8 উইকেটত পৰাস্ত কৰে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে অন্ত পৰিল। পৰৱৰ্তী বাতৰি 7:55 শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী। আজি পুৱা অনুষ্ঠানটি প্ৰযোজনা কৰিছে কাৰ্তিক সূত্ৰধৰে।

0: অনুষ্ঠানটি আগবঢ়াইছে শশাঙ্কদেৱ হালৈয়ে।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি আহিন মাহর 19 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর অক্টোবর মাহর 7 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ দ্বাদশী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 5:22:56 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:02:10।

পোষণ কৰে। ভাদ আৰু আহিন মাহ শৰৎ কালৰ সময়। এই সময়ত আকাশ নীলাভ হয়, নৈ নিজৰৰ পানী পৰিষ্কাৰ হয়। নীলাভ আকাশত শুকুলা ডাৱৰক দেখা যায়। আকাশত শুকুলা চুলি মেলি অপ্সৰীসকলে যেন নৃত্য কৰিছে তেনে ভাৱ হয়। শৰৎ কালত বতৰ হয় ফৰকাল আৰু নাতিশীতোষ্ণ। বেছি গৰমো নহয়, বেছি ঠাণ্ডাও নহয়। শেৱালিৰ বকুল আদি ফুলৰ সুবাসে চৌপাশ আমোলমোল কৰি তোলে। নিশাৰ শীতলতাত সৰি পৰাৰ নিয়ৰে বনত টপাল বান্ধে। চোতালৰ শেৱালি জপাই তলসৰা ফুলৰ এখন দলিচা সাজে। কি যে মনোরম দৃশ্য! অরুণর পোহরত তিরিবিরে জিলিকি উঠে নিয়রর কণা। নৈ নিজরা বালিচরত ফুলা কুহুয়া ফুলের সৌন্দর্য অতি বিনন্দিয়া, যেন এখন শুকুলা চাদর পাড়ি থাকা আছে। রিব রিব বতাহর ঢৌ খেলা কহুয়ার নৃত্যই মন প্রাণ মোহিত করে। নানা রঙী চরাইয়ের কলরত সন্ধিয়া বাহলে উড়ি অহা চরাই জাকর সৌন্দর্য অতি মনোমোহা হয়। পুয়ার সময়ত আহতর পকাগুটি খাবলে জাক পাতি গছত পড়া হাইতাল চরাই যাক দেখি বাটরুয়া রুই যায়। আহিন মাহ রবি শস্যর প্রশস্ত সময়। এই সময়ত কৃষক রবি শস্য ছটিয়াবলৈ সাজু হয়। শাক পাচলিৰ খেতি কৰে। আহিন মাহত আহু ধান চপোৱা শেষ হয়। নকৈ ওলোৱা আহু চাউলৰ পিঠাগুড়ি উলিয়াই কলপাতত বান্ধি পানীত সিজাই পিঠা খোৱা পৰম্পৰা নামনি অসমৰ এটা সামাজিক প্ৰথা।

0: সংযুক্তে একেলগে সহাবস্থান করার ক্ষেত্রত কেনেদরে আপনাদের কাম করে আছে নিজের নিজের ঠাইবিলাকত এই বিষয়ে আমাক জানাবো পারে আমার ফেসবুক পেজত আপনারা লিখিব পারে। মই পুনৰ জানাইছো আমার পেজ আপনাদের জ্ঞাত তথাপিত জানাইছো AIR গুৱাহাটী AIR ক্যাপিটেলত লিখিব, গুৱাহাটীর জি ক্যাপিটেল বাকি কেটা স্মল লেটার্সত লিখিব, আর আপনাদের কিবা শুনিব থাকিলে বা বার্তা দিব থাকিলে আমার পেজত গৈ দিব পারে। আমি দীঘলীয়া অনুষ্ঠান হবো, এঘণ্টা দশ মিনিট প্রায় আমি থাকিম ডক্টর বর্মন আপনার সহিতে আর বিভিন্ন কথা জানিম এই বিষয়ে বন্যপ্রাণী সপ্তাহর সংগতি রাখি। আমি যেটা কিন্তু বন্যপ্রাণী আপন হও আহক, বন্যপ্রাণী সদায় বিচারে যে একটা ভাল সম্পর্ক থাকক, তেওঁলোকে নিজে সংঘাতত নাহে, আমিহে ধরক তেনে সংঘাতত আহো, এই বিভিন্ন ধরনের কথা বতরা চলি থাকে, বিতংকৈ পাতিম। আরম্ভণিতে কি কব, তারপর আমি গীত এটি শুনিম শ্রোতার যথার্থে আমার কি জানাব।
1: ভগবানে এই পৃথিবী সৃষ্টি কেবল মানুষের কারণে করা নাই, এই পৃথিবী থাকা সরু পোক পোক পতঙ্গর পর গছ বিরিক হাতিটলৈকে সাগর তলত থাকা জলজ প্রাণীখিনিলৈকে এই গোটেখিনির কারণে পৃথিবী সৃষ্টি করেছে ভগবানে। আমি যদি তেনেকে ভাবো তেতিয়াহলে এই পৃথিবীত থাকা প্রতিটি জীব জন্তুরে এই পৃথিবী চলাই নিয়াত গুরুত্ব আছে, দরকার আছে, আর সেইটাকে আমি পরিবেশ ভারসাম্যতা বলে কোম। গতি আমি যদি কেবল ভাবো যে এই পৃথিবী মানুষে জিয়াই থাকি লাগবে, বাকিবিলাক থাকিব নালাগে, আসলতে তেতিয়া আমি মানুষ জিয়াই থাকিবই নয়। আমি মানুষ জিয়াই থাকিব লাগিলে আমার চারিফলে থাকা জীব জন্তু কীট পতঙ্গ গছ বিরিক সকলবিলাক লাগি থাকিলে আমার পৃথিবীর পরিবেশ ভারসাম্যতা বজায় থাকিব, আর তেতিয়াহে আমিও জিয়াই থাকিব পাৰিম। গতি আমি জিয়াই থাকার স্বার্থত আমি আমার চারিফলে থাকা সকল আমার বায়োডাইভার্সিটিখিন আমি একেলগে আগবাই নিব লাগিব।
0: ডক্টর বড় সুন্দর কথা কৈছে যে আমি জিয়াই জিয়াই থাকার স্বার্থতহে আমি সকলকে বর্তাই চলিব লাগিব নিশ্চয়কৈ। আমি এই বিষয়ে বিতংকৈ কথা পাতিম, গীত এটি শুনিছো সুধা কণ্ঠর কণ্ঠত, গতিকে আমি গীতটি শুনো, তাৰপিছত এই বিষয়ে আদর্শ বিতংকৈ কথা পাতিম। শুনি থাকিব প্রভাতী তরঙ্গ আজির এই বিশেষ খণ্ডটি।

0: নির্ণয় সূত্র। কত নাই সহা জীবনের সেউজিয়া কাহিনী, সাহিত্য সংস্কৃতি সকলোতে বিরাজমান সুস্থ সম্ভবা ধরনের বহু জনা নজনা সোণসেরিয়া গাথা। প্রতিজন কৃষকরেই উমাল হাতত প্রাণ পাইছে আমূলি পথারে। কি যে এক ভাল লগা অনুভব!
1: পথারত বহি সুখ দুঃখর কথা পাতা, একেলগে বহি পঁইতা ভাতর জুতি লওয়া, আইতার শেলিঙি ধরা তামোলখনের কথাই সুকিয়া। আসলতে গ্রাম্য জীবনের এইবুরই সুখ, এয়াই আনন্দ, জীবন জিয়ার এক সুকিয়া মাদকতা।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থী অ্যাপ ডাউনলোড করক।
1: স্যার 5000 টাকা লগাওক আর 8000 টাকা লাভ পাই যাওক, এয়া চাওক প্রমাণ হিসাবে স্ক্রিনশট।
2: ওয়াও,
1: স্ক্রিনশটত দেখুয়া লাভটো সচানে কেবল স্ক্রিনতহে? হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামৰ ইনভেস্টমেন্ট গ্রুপত ভুয়া লাভ আর সৰু সৰু রিওয়ার্ডৰ জৰিয়তে বিশ্বাস গঢ়ি তোলা হয়, তাৰপিছত বিনিয়োগৰ পৰিমাণ ক্রমাৎ বৃদ্ধি কৰিবলৈ প্ৰলোভিত কৰা হয়। সদায় সুধক ওয়াই, এই কথা কয় SBIৰ ক্যাপ্টেন ওয়াই, আপোনাৰ সাইবাৰ ৰক্ষক।
3: শ্রোতাসকলে, অর্ধাকাশ অনুষ্ঠানত দীপালী বৰঠাকুৰৰ কণ্ঠৰ অসমীয়া আধুনিক গীত শুনি আছে আকাশবাণী তেজপুৰৰ পৰা। শিল্পীৰ কণ্ঠৰ আন এটি গীত শুনকচোন।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থী অ্যাপ ডাউনলোড করক।
1: শ্রোতাসকলে অর্ধ আকাশ অনুষ্ঠানটি শুনি আছে আকাশবাণী তেজপুরৰ পৰা। এবাৰ শুনক কুইন দাসৰ কণ্ঠৰ আন এটি গীত।

0: সেবি দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবৰ বাবে সেবি ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট কৰক বা সেবি সার্থী এপ ডাউনলোড কৰক।
1: গীতালী অনুষ্ঠানত আন এটি গেংষ্টাৰ বোলছবিৰ গীত শুনকচোন, গীতৰ শিল্পী অভিজিত।

0: শ্রোতাসকল, আকাশবাণী তেজপুরের এটি জনপ্রিয় অনুষ্ঠান হল উপন্যাস পাঠ। এই অনুষ্ঠানটি প্রচার হয় মাহর প্রতিটি শুক্রবারে 8:02। শ্রোতাসকল, এইবার নিয়মীয়া উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত আপনার বাবে লৈ আহিছো সাহিত্যিক রঞ্জু হাজরিকার অরণ্য বিষয়ক উপন্যাস প্রহরী।
1: যি অরণ্যই হোক সকলো একে, কাজিরঙা হোক বা মানাহেই হোক, সকলো সেউজীয়া। সেউজীয়া রঙে গভীরভাবে আকর্ষণ করে অমরক, রূপ রূপে রূপে অপরূপ এই অরণ্য। প্রকৃতিয়ে দুহাত উজাড় করে যেন ঢালি দিয়ে ঐশ্বর্যর সমস্ত ভাণ্ডার। কার সাধ্য আছে এই রূপর বর্ণনা দিয়ার? কেবল চাই ধন্য হব পারি। নয়নে নয়নে নয়নাভিরাম।
2: প্রিয় শ্রোতা, আকাশবাণী তেজপুরের উপন্যাস পাঠ অনুষ্ঠানলৈ আগবাইছো উপন্যাস প্রহরী। আদরের শ্রোতায়, আগর উপন্যাস পাঠ অনুষ্ঠানবিলাকৰ দরে আমার নবতম যেটো প্রকল্প প্রহরীর উপন্যাস পাঠও আদরে শুনিলে আমি নথৈ কৃতজ্ঞ হম।
0: শ্রোতাসকল, এইবার নিয়মীয়া উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত নিবেদন সাহিত্যিক রঞ্জু হাজরিকার অরণ্য বিষয়ক উপন্যাস প্রহরী। শুনিবলৈ নাপাহৰিব মাহর প্রতিটি শুক্রবারে 8:02। আর প্রথম খণ্ডটি শুনিবলৈ পাব 9 অক্টোবর শুক্রবারে 8:02। উপন্যাসনে পাঠ আর অমরের চরিত্রত অভিনয় করেছে প্রাঞ্জল শইকীয়ায়। বাণীবন্ধন আর সম্পাদনা চিত্রামণি বড়োর, প্রযোজনা গৌতম নাথৰ।

0: সেবি দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে সেবি ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করক।
1: এয়া আকাশবাণী তেজপুর, এটা আপনার বাবে লৈ আহিছো হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান। প্রথমেই শুনক চান্দিনী বোলছবির এই গীতটি, গীতর শিল্পী লতা মঙ্গেশকৰ।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থী অ্যাপ ডাউনলোড করক।
1: স্যার 5000 টাকা লগাওক আর 8000 টাকা লাভ পাই যাওক। এয়া চাওক প্রমাণ হিসাবে স্ক্রিনশট।
2: ওয়াও,
1: স্ক্রিনশটত দেখুয়া লাভটো সচানে কেবল স্ক্রিনতহে? হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামৰ ইনভেস্টমেন্ট গ্রুপত ভুয়া লাভ আর সৰু সৰু রিওয়ার্ডৰ জৰিয়তে বিশ্বাস গঢ়ি তোলা হয়। তাৰপিছত বিনিয়োগৰ পৰিমাণ ক্রমাৎ বৃদ্ধি কৰিবলৈ প্ৰলোভিত কৰা হয়। সদায় সুধক ওয়াই, এই কথা কয় SBIৰ ক্যাপ্টেন ওয়াই, আপোনাৰ সাইবাৰ ৰক্ষক।